0: en Mouse Meal Road Kazaat. Shikar Kumar, Ayan Mukherjee, Boyke Datadin, Onizam Wagi te zijn. Wacht weer op naar Ticket Grillina via meervaart.nl. Rang 1, 20 euro. Rang 2, 15 euro. Meervaarttheater mee. Raadkissen mee. Savasat WC. Inloop. Or program. Gut me keer jij gaat raadko. Pauni Barabji. Meervaarttheater mee. Jij bent er toch ook bij? Toke awe kipperi. Dikke kipperi. Au suni kipperi. Ik hazin raad. Aapke naam.
1: का झंडा एक हाथ में श्री नाम का झंडा दूजे में तलवार कोम का होगा तभी उधार।
2: और सुनने वालों अगर आपके दिल अभी तक जुड़ल है आपके जन्म भूमि सुरिनाम से और आप मांगे हैं जाने कि हुआ पर का होवे है और कैसे होवे है तब हर एक एतवार के दिन में एक बजे से सुनिए उजाला रेडियो पर प्रोग्राम दिल है सरनामी। इस प्रोग्राम में रॉबी मक्का आपके फोड़ फोड़ के सरनाम के हाल चाल बतावे है। दिल है सरनामी में आप वो सब बतियन सुनिए जो और कहीं पर ना सुनिए और कहीं पर ना पढ़िए। प्रोग्राम दिल है सरनामी लोहित महावीर पॉलिटिक इकोनॉमिक एनालिस्ट रॉबी मक्का के साथ हर एक इतवार के दिन में एक बजे से सिर्फ उजाला रेडियो पर। प्रोग्राम दिल है सरनामी तो के सुने के पड़ी।
1: एक ही झंडा के नीचे अब सबको आना होगा।
3: Safe BV, al 38 jaar de groothandel in tropische en exotische producten. Safe BV, South American Food Express BV in Rotterdam. Rotterdam. Rechtstreekse import van groenten, fruit, dranken, kruiden, diepvries, snacks, sauzen en nog veel meer. Uit Suriname, Zuid-Amerika, Azië, Afrika en de Caribbean. Dagvers en van topkwaliteit. Bezoek onze ruime cash and carry in de Spaanse polder Vlaardingweg 53. B in Rotterdam. Ja, ja, vanaf dit jaar zijn wij 7 dagen per week open voor professionals in retail en horeca. Horeca. Horeca. Safe BV. Taste the tropics. Let op, toegang alleen met KVK-inschrijving en BTW-nummer. Meer info op safebv.nl. NL. NL.
0: Welkom bij Experience Wedding and Event Center in Almere, het full service Indian Wedding Center van Nederland. Bij ons betaalt u één prijs en verzorgen wij uw complete bruiloft of evenement van A tot Z. Geen losse leveranciers, geen stress, hè? Alleen genieten van uw bijzondere dag. Onze luxe locatie beschikt over een exclusieve bruidskamer en een ervaren team van wedding- en eventplanners die alles tot in de puntjes organiseren. Van decoratie, fotografie en entertainment tot DJ's, bands, Tanza bands en de authentieke catering van Suri Express. Ook voor cocktails, special effects en alle details bent u bij ons aan het juiste adres. Of het nu gaat om een batwaan, viva, nika, henneavond, receptie of verjaardag. Bij Experience vindt u alles onder één dak. Plan vandaag nog een vrijblijvende bezichtiging. Bel 0614 42 15 33 of stuur een WhatsApp bericht.

0: उजाला रेडियो का प्रोग्राम में अभी मृत्यु समाचार को आप सुने।
1: यू आर Dit is Wijnand Zwaan bij de ANWB. Er zijn op dit moment geen bijzonderheden. En tot zover de ANWB Verkeersinformatie.
2: Dit is Ujala Radio.

दिल से दिल ही को वो धड़कन से हो लंदन, ढूंढो में ढूंढो मेरी ब्रदर की दुल्हन। यह फिल्म का नाम है मेरी ब्रदर की दुल्हन एन दैट वाज एन प्रachtige मोये टाइटल ट्रैक। Ja, destijds in de hoofdrol Imran Khan en Katrina Kaif in deze romantische comedy. Ujala Radio, hij is Sunu Alomeho Ami J. Ram. En ik hoop dat je lekker geniet van de mooie, prachtige, heerlijke Ghana. Eventjes terug in de tijd. De stem van Tess van de formatie Stereo Nation. Ja, ken je deze nog? Eentje die je niet mag vergeten hoor.

क्यों ना आप मिले रोज हम आई मिस यू एवरी डे. यह फिल्म का नाम है क्या लव स्टोरी है. दिस वाज द सेम वन शान एन uitgebracht in het jaar 2007. Ja, het is tijd voor de stem van Benny Dayal uit de film Hangama 2. Organe ka naam he Pehli Baar. Ja, die eerste keer. De eerste keer dat je ons hoorde op Ujala Radio. Of de eerste keer dat je je geliefde ontmoette.

moest even weer gaan spieken. Ik ben hem te lonken zomaar. Onnodig vals informatie hem dit niet hebben. Kul, nou ja, programma. Wat is het nou ja, eigenlijk in... Ik, nee, roep me. Programma zal jij jagen. Op een andere tijd. Robbie Makkaji. Or Lloyd Mahabir Milker. Programma benaing. De stand van Suriname. Kyunki hamara dil jo hai na, hamara dil jo hai, bilkul Surinami hai. Tenminste, de meeste luisteraars van UR. Mujhe malum hai, log bhi 3.2 ko se sun rahe hai. Guyana ka bhi kuch log hai jo sun rahe hai mere program. En natuurlijk, niet te vergeten Mauritius ka jo hai mere kuch wahan saathiyon. Aur hamari Bharat desh ka bhi log jo sun rahe hai program. En wat u niet moet vergeten, hier in New York City, de Big Apple, met Bahut Sari, Hamare, Friends, Ujalari Duka, Friends, Guyana, de West-Indische Surinamers, Job hier programma's in Jore Huehe. En dat geldt natuurlijk ook voor Canada. En Rajkal Engeland, met wie, Jo Hamari Bharat Deske Wazia, Wahapar, Rechtehe. Kabi Kabi Wobi WhatsApp Kartehe, ja, Messenger Kizerie. बताते हैं कि भाई बहुत मजा आया आपके प्रोग्राम सुनते वक्त तो आप सोच सकते हैं कि कितनी रेडियो स्टेशन है जैसे सूफ रेडियो स्टेशन और इस तरह का मैसेज आए कि लोग हमारी ही प्रोग्राम सुन रहे हैं एट ऑल द अंदर या दन दमाक के मैं ब्लाइ एंड सीकर अगर आप कहेंगे कि आपने एंजॉय की है तो बिहान मेरे प्यारे सुनो लो कल एन एल्क सोंडाग एक बजे दोपहर का एक बजे से दिल है सरनामी द स्टंट फन साग द स्टंट फन सुरिनाम मैं तो रॉबी मक्का प्रेजेंटेशन कुली हलोइट महाबीर एन लातो मॉर्गन लेकर गनीते En de jongens supporten. En op de hoogte blijven. Van de allernieuwste weetjes van Suriname. Mere pyare salon, mij jata hoon. WhatsApp ke list par dikta hoon. Kaun hai jo app ki hai? Hamara chun chala nahi ki Aifi Jahangir uit Amsterdam aapne app ki hai. En je hebt gelijk, want het was al ruim over zeven. Lekin Mritju Samachara ha. Isliye hum apna program start nahi kar paye. Dus ik moet ze daarna doen. Maar Ivy was de eerste. En Ivy, dankjewel. Enjoy your weekend. En dankjewel voor je always support. The King of Hindi Pop, Umar Waghi Tusain ka gaya hua ek geet, Lata Ji ka hai. Ivy ke naam karta hoon uit Amsterdam.